0: 帅。
1: কি বুকিং এগুলো বসে রাখ। Something all right? ব্যান্ড এস তো দান মিউজিক প্লে করে আসছে। কেমন নাচ না? কি এরকম?